Με σκέφτεται να κάνει τα κοινή του βάγκο να τσεσίπτει και κοινή του βάγκο να τσεσίπτει. Huella si tus bañas, te jodas el gamoso, Santa Cachay, que son esas ahí, estadio de Chimorecama, Chaipi, Pichu, Garean, Atatite, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu, Pichu